শ্রোতা বন্ধু, এইটি শেষ করছ কার্যক্রম আরাধনা। আপন মানে কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্র 103.4 এফএম রে। এহা ব্যতীত আপন মানে আম কেন্দ্র প্রসারিত হেউথিবা সমস্ত কার্যক্রম কো নিজ মোবাইল ফোন রে নিউজ অন এআইআর আপ কো ডাউনলোড করি শুনি পারিবে।

0: ফর্ম দুইটি পূরণ করা পরে এহাকো বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
1: আকাশবাণী পুরী বর্তমান প্রচার করছু আকাশবাণী পুরী কেন্দ্র দ্বারা প্রস্তুত কুনি কুনি পিলামানঙ্ক পাই স্বতন্ত্র কার্যক্রম ইটিকিলি মিটিকিলি। কার্যক্রমটিকে উপস্থাপন করছেন রচিতা দাস, প্রযোজনা করছেন দিলীপ কুমার নায়ক।

লয়রে মজিলে দেখিব চকুরে নিরাকার আরে মন মোর গুরুপাদে তুম্ভে আশ্রা কর কটি জীব ভব ভয় তোর ভজিন পারিলে পামর অচ্যুত ভোগারি করুছি নারখার আরে মন।

0: romance? Romance is not by chance. You must know the approach.
1: Acha?
2: বাবুল সুপ্রিয় এবং অলকা ইয়াগ্নিকর দ্বৈত কণ্ঠে এই গীতটি শুনন্তু, এক সে বড়কর এক হিন্দি কথাচিত্রর।

এবি শুনন্তু এই গীতটিকু এসপি বাল সুব্রহ্মণ্যম এবং আশা ভোসলেক দ্বৈত কণ্ঠরে ফুটপাথ হিন্দি কথাচিত্রর।

0: শ্রোতা বন্ধু, এইটি শেষ করছো বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর কার্যক্রম। ক্ষমা করবে শ্রোতা বন্ধু, বর্তমান শেষ করছো কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি আকাশবাণী পুরে। বর্তমান রিলে করছো বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর কার্যক্রম।
1: पिटारा में आज
2: विविधा, विविध भारती के विविध रंगी कार्यक्रमों की विविधा।

আদ্রতার পরিমাণ কেতক স্থানের অধিক রুথবু অসহ্য গুড়গুড়ি দৃষ্টি রাখি উপকূল পার্শ্ববর্তী জেলাগুড়ি সতর্ক সূচনা জারি করা যাই। গত চব্বিশ ঘণ্টা মধ্যে রাজ্যের প্রত্যেক স্থানের হালুকর মধ্যম ধরনের বর্ষা হয়ে যাই। কেন্দ্রাপড়া জেলা রাজনগরের সর্বাধিক 85 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাই। সংবাদ শেষ হওয়ার পূর্ব মুখ্য সংবাদ পুণিথরে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বিশ্বস্তরীয় করা নিয়ে গোদাবরী সমিশ্র আদর্শ বিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ে 204টি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন কলে মুখ্যমন্ত্রী। ওড়িশা ছত্তিশগড় মধ্যে নয়াদিল্লিরে মহানদী জল বিবাদক নিয়ে দুই রাজ্যের বৈষয়িক বিশেষজ্ঞ মধ্যে হব দশদিনিয়া আলোচনা। সমস্যার সমাধান পর্যন্ত সবু স্থানের সুরক্ষিত খাদ্যর বার্তা নিয়ে আজ পালন করা যাচ্ছে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। এবং বায়ুমণ্ডলরে আর্দ্রতার পরিমাণ অধিক রুথবু উপকূল ও পার্শ্ববর্তী জেলাগুড়ি পাণিপাগ বিভাগ পক্ষ সতর্ক সূচনা জারি। আঞ্চলিক সংবাদ বর্তমান এতিকি, পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনেপারে সন্ধ্যা 6:45 মিনিটে। অধিক সংবাদ আপনার নিউজ অন এআইআর ডট জিওভি ডট ইন ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর আপ্রে লগ ইন করিপারে।

0: টোল ফ্রি নম্বর 1454 এবং ওয়েবসাইট www.telecastlaw.in রে নিঃশুল্ক ন্যায়িক সহায়তা প্রাপ্ত করিপারিবে।
1: ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣିଛନ୍ତି ଆକାଶବାଣୀ ପୁରୀ କେନ୍ଦ୍ରରୁ, ପ୍ରଚାରିତ ହେଉଛି 103.4 FM ମାଧ୍ୟମରେ। ବର୍ତ୍ତମାନ ଆସନ୍ତୁ ଶୁଣିବା ଏକ ଭକ୍ତିଗୀତ, କଣ୍ଠଦାନ କରିଛନ୍ତି ମହମ୍ମଦ ଅଜିଜ, ଗୀତିକାର ଅଲେଖ ବିଶ୍ୱାଳ।

শ্রোতা বন্ধু আপনার শুনেছেন কার্যক্রম আকাশবাণী পুরী কেন্দ্রর শুনেছেন ওড়িয়া আলবম গীতর কার্যক্রম এথার কণ্ঠশিল্পী অনেক বাবুল সুপ্রিয় গীতিকার অরুণ মন্ত্রী শুনেছেন ভালপাই ভুল হল আলবম্র এই গীতটি।

শ্রোতা বন্ধু আপনার শুনেছেন ওড়িয়া চলচ্চিত্র গীতার কার্যক্রম এতে কণ্ঠশিল্পী অনেক উদিত নারায়ণ ও তপ মিশ্র গীতিকার অরুণ মন্ত্রী সঙ্গীতকার প্রশান্ত।

লয়রে মজিলে দেখিব চকুরে নিরাকার আরে মন মোর আরে মন মোর গুরুপাদে তুম্ভে আশ্রা কর কটি জীব ভব ভয় তোর ভজিন পারিলে পামর অচ্যুত ভোগারি করুছি নারখার আরে মন মোর মুঝে কহুছি স্বরূপ তো আগর আরে মন মোর আরে মন মোর আরে মন মোর।

শ্রোতা বন্ধু আপনার শুনেছেন শ্রী জগন্নাথ ভজন কার্যক্রম আকাশবাণী পুরী কেন্দ্র এথার কণ্ঠশিল্পী অনেক সুরেশ ওয়াড়েকর।